0: SBS, a world of difference. You're with SBS Bangla on mobile, online and on radio.
1: আপনারা আছেন SBS বাংলার সঙ্গে মোবাইলে, অনলাইনে এবং রেডিওতে।
2: SBS বাংলা

0: শরতের আকাশে রোদ ঝলমলে আর হিমেল হাওয়ার এই বিকেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা কেমন আছেন আপনারা? ভালো তো? SBS বাংলার এই অনুষ্ঠানটি মেলবোর্ন স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। আজকের এই অনুষ্ঠানটি আবারও প্রচারিত হবে আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। SBS বাংলার এই রেডিও অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে কুলিন জাতির উড়াঞ্জারি উই উড়াং জনগোষ্ঠীর ভূমিতে অবস্থিত SBS স্টুডিও থেকে। আমরা তাদের সমস্ত ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দেই এবং তাদের অতীত ও বর্তমান এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাই। সমস্ত অ্যাবরিজিনাল ও টরেস স্ট্রেট আইল্যান্ডারদের ভূমিগুলোর ঐতিহ্যবাহী রক্ষকদেরকেও আমরা স্বীকৃতি দিচ্ছি যেখান থেকে অনুষ্ঠানটি আপনারা আজ শুনছেন। শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান নিয়ে আপনার মতামত জানাতে SMS করুন 0439-799-767 নাম্বারে। আবারও বলছি, লিখে নিতে পারেন 0439-799-767 নাম্বারে। আমাদের জানান অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে। আমাদের এক ঘন্টার এই অনুষ্ঠানের শুরুতেই থাকবে শীর্ষ খবর, সাম্প্রতিক বিষয় নিয়ে প্রতিবেদন এবং সাক্ষাৎকার। কেমন হতে যাচ্ছে এবারের বাজেট, কি বলছেন ট্রেজারার জিম চামস, থাকবে এই বিষয়ে একটি সাম্প্রতিক প্রতিবেদন। এরপর অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ভ্যাকসিন নেওয়া জরুরি এ সম্পর্কে। থাকবে সাউথ এশিয়া এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনোজ্ঞ প্রতিবেদন। এছাড়া বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর সহ থাকছে আমাদের লাইব্রেরি থেকে বেশ কিছু জনপ্রিয় দুর্দান্ত গান সহ অন্যান্য নিয়মিত পরিবেশনা। তবে সব কিছুর আগে শীর্ষ খবর। শীর্ষ খবরের শুরুতেই অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়ান কনস্যুলার কর্মকর্তারা হান্টার ভাইরাসে আক্রান্ত ক্রুজ জাহাজে থাকা 4 অস্ট্রেলিয়ান নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করছেন। তারা অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর স্টেট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে থাকবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্রুজ জাহাজটির সব যাত্রীদের জন্য 42 কোয়ারেন্টাইনের সুপারিশ করেছে।
1: So the boat is off the coast of the Canary Islands in Tenerife, and there are smaller medical assessments are taking place, and there are small boats that are taking passengers to shore and directly into the repatriation flights. This is an active operation with incredible coordination led by the Spanish, with support from the Netherlands.
0: Treasurer জিম চামার্স বলেছেন আসন্ন বাজেটে দায়িত্বশীল অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হবে এবং একই সাথে তিনি অস্ট্রেলিয়ানদের বড় ধরনের স্বল্পমেয়াদী নগদ সহায়তার আশা না করতে সতর্ক করেছেন। আগামীকালের ফেডারেল বাজেটে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, নেগেটিভ গিয়ারিং এবং ট্রাস্ট ফান্ডের কর ব্যবস্থায় পরিবর্তন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যদিও বিস্তারিত এখনও পরিষ্কার নয়। ডক্টর চামার্স SBS-কে বলেছেন বাজেটে এমন কর সংস্কার থাকবে যা আবাসন বাজার ও কর ব্যবস্থার মধ্যে আরও ন্যায্যতা আনতে সহায়তা করবে।
2: We have to see what's in the budget on Tuesday night. You know, we've made it really clear that when it comes to some of the issues that have been speculated about, our focus in housing is on housing supply. The challenge begins there, but it doesn't end there. The status quo in the housing market and the tax system is unfair, and that makes it unacceptable to us. We will respond to some of those legitimate concerns that people have about intergenerational fairness and other issues.
0: One Nation Party জানিয়েছে নিউ সাউথ ওয়েলসের ফেরার আসনে উপনির্বাচনে ঐতিহাসিক জয়ের পর তারা এখন পশ্চিম সিডনিতে কার্যক্রম বিস্তৃত করছে। এই ফলাফলে প্রার্থী ডেভিড ফার্লি ফেডারেল পার্লামেন্টের নিম্নকক্ষে ওয়ান নেশনের প্রথম নির্বাচিত এমপি হয়েছেন। এর মাধ্যমে ওই গ্রামীণ আসনে কোয়ালিশনের কয়েক দশকের আধিপত্যের অবসান হয়েছে এবং বিরোধী দলীয় নেতা অ্যাঙ্গাস টেলরের উপর চাপ বেড়েছে। দলটি এখন লেবার পার্টির দখলে থাকা বিভিন্ন আসনে প্রার্থী দিতে চায়, যার মধ্যে রয়েছে পশ্চিম সিডনির এনার্জি মিনিস্টার ক্রিস বোয়েনের ম্যাকমাহন আসন। ওয়ান নেশন এমপি বার্নাবি জয়েস চ্যানেল 7-কে বলেছেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে হতাশ অস্ট্রেলিয়ানদের মধ্যে দলটির প্রতি সমর্থন বাড়ছে। অস্ট্রেলিয়ার খাদ্য ও দৈনন্দিন পণ্য খাত সতর্ক করেছে যে মধ্যপ্রাচ্য

রাজ্যের যুদ্ধের কারণে জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ক্রেতাদের শিগগিরই বেশি দাম দিতে হতে পারে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল ও সার পরিবহন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অস্ট্রেলিয়ান ফুড অ্যান্ড গ্রোসারি কাউন্সিল বলেছে তাদের সদস্যরা কয়েক মাস ধরে বাড়তি খরচ নিজেরা বহন করছে, কিন্তু এখন পরিস্থিতি টেকসই থাকছে না। এবার আন্তর্জাতিক খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছেন, যদিও তিনি বিস্তারিত কিছু জানাননি। ইরান জানিয়েছে তারা পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে জবাব পাঠিয়েছে, সেখানে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা এবং লেবাননে হিজবুল্লার উপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। তেহরান আরও চায় হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল পুনরায় শুরু করার নিশ্চয়তা দেয়া হোক, যাতে সামরিক উত্তেজনা আর না বাড়ে। এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ার্লস আমেরিকান ব্রডকাস্টিং কোম্পানিকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কূটনীতিকে সুযোগ দিচ্ছেন। ভিয়েনায় ইউরোভিশন সপ্তাহ শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পীরা টারকোইজ কার্পেটে হাঁটার সময় হাজারো ভক্ত সেখানে জড়ো হন। অস্ট্রেলিয়ার প্রতিনিধি ডেল্টা গুডরেম ইউরোপ

0: Hits from Home.
1: Guided by a shared purpose and a spirit of collaboration, Emory University students push each other to think creatively and work cooperatively, knowing that different perspectives lead to new ideas.
2: What makes Emory special is that it has very rigorous academics, but a community that is willing to support each other. People are always willing to study together and work hard together.
1: Learn more at emory.edu.
3: ট্রেজারার জিম চালমার্স বলেছেন, আসন্ন বাজেট হবে তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট। ফেডারাল ট্রেজারার জিম চালমার্স প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এবার তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট উপস্থাপন করবেন, যেখানে প্রতিটি খাতে সাশ্রয়ের ব্যবস্থা থাকবে। নেগেটিভ গিয়ারিং এবং ক্যাপিটাল গেইনস ট্যাক্সে সম্ভাব্য পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে সরকার বলছে, এই বাজেটটি অস্ট্রেলিয়ার অর্থনীতির সামনে থাকা অনিশ্চিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর জন্য তৈরি করা হচ্ছে। আসন্ন ফেডারাল বাজেট নিয়ে একটি প্রতিবেদন। তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেডারাল সরকার এমন একটি বাজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যেটিকে ট্রেজারার জিম চালমার্স তার সবচেয়ে দায়িত্বশীল বাজেট বলে উল্লেখ করেছেন।
4: This will be a really responsible budget focused on resilience and reform. There'll be a productivity package. There'll be a tax reform package, and there'll also be a very substantial savings package as well.
3: বাজেটে স্বাভাবিকের তুলনায় বেশি বা মোট সাশ্রয় আসার সম্ভাবনা রয়েছে, যেখানে ট্রেজারার জিম চালমার্স আরও সংযত ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে উচ্চ মুদ্রাস্ফীতি ও পণ্যের দামের কারণে কিছু অতিরিক্ত রাজস্ব আসতে পারে, এমন প্রত্যাশার মধ্যেই তিনি বলেছেন, অতিরিক্ত যে আয় হবে তা পুরোপুরি সঞ্চয় করা হবে।
4: We will save more than we spend, and we will bank the upward revisions to revenue as well. We did this in December in the mid-year update, and we will do it again in May. I understand and I appreciate that there is a lot of interest in tax reform in this budget. That's welcome from my point of view. What you will see in the budget is in gross terms, there will be more dollars in savings than dollars in revenue upgrades. There will also be more dollars in savings than dollars in tax reform.
3: অতিরিক্ত কর ছাড়ের সম্ভাবনা নিয়ে জল্পনাকে গুরুত্ব দেননি ট্রেজারার জিম চালমার্স। তিনি বলেছেন, ইতিমধ্যে আইনে থাকা আয়কর কমানোর সিদ্ধান্ত অনুযায়ী পয়লা জুলাই থেকে সপ্তাহে $5 এবং পরের বছর আরও $5 করে কর ছাড় কার্যকর হবে। এদিকে মেলবোর্নে অস্ট্রেলিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে শ্যাডো ট্রেজারার টিম উইলসন বলেছেন, সরকারের এই কর ছাড় অস্ট্রেলিয়ানদের অর্থনৈতিক চাপ কমানোর জন্য যথেষ্ট নয়।
5: Those tax cuts didn't even come close to returning bracket creep. By the time of the December budget update last year, just 7 months after the last federal election, the tax cuts Labor took to the last election had already been wiped out by the Treasurer's active inflation agenda. That's why over their time in government, the Albanese government is the highest taxing government in Australian history, and why personal income taxes in particular are at the highest level as a share of the economy ever.
3: নির্বাচনী প্রতিশ্রুতিতে নেগেটিভ গিয়ারিং এর পরিবর্তন না আনার কথা বলা হলেও ট্রেজারার জিম চালমার্স বলেছেন, এবারের বাজেটে প্রজন্মগত অর্থনৈতিক চাপের ওপর গুরুত্ব দেওয়া হবে। বাজেটকে ঘিরে আলোচনা চলাকালে ক্যাপিটাল গেইনস ট্যাক্স ও নেগেটিভ গিয়ারিং এর সম্ভাব্য পরিবর্তন নিয়ে জল্পনা দেখা গেছে। এ বিষয়ে অবস্থান পরিবর্তন করলে ভোটারদের আস্থার ওপর প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারকে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়।
4: Yeah, our responsibility is to calibrate the budget to the conditions, to understand and respond to the very real pressures that people are under now and in intergenerational terms as well. And you build trust by taking the right decisions for the right reasons and explaining. If you've come to a different view over time, being up front and explaining why that has been the case.
3: প্রজন্মগত অর্থনৈতিক চাপ সামনে রেখে পারিবারিক ট্রাস্ট থেকে আয়ের ওপর কর বাড়ানোর সম্ভাবনা নিয়েও জল্পনা চলছে। নাইন নেটওয়ার্কের সানরাইজ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বার্নাবি জয়েস বলেছেন, এ ধরনের পদক্ষেপ দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসা মানুষের ওপর অন্যায্য প্রভাব ফেলবে।

0: tax on their income. Invest in capital assets so their children can have a better life by handing across an asset to them because they went without. They didn't buy the new boat, they didn't go on the trip, they didn't buy the new car. They put their money away for other people who come after them. And what's happening now is Uncle Jim has run out of money, he's desperately looking for it, so he's going to the prudent people and ripping it off them.
1: শ্যাডো ট্রেজারার টিম উইলসন বলেছেন, স্টেজ থ্রি করছাড় নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করার পর সরকার এখন অস্ট্রেলিয়ার অর্থনীতির নিয়ন্ত্রণ হারাচ্ছে।
2: Jim Chalmers is now actively telling us he needs to break trust to build trust so that he can target trusts. The economic follow-through is real. Last financial year, 8 businesses collapsed every business hour. It is clear the Treasurer has lost control of the economy. Policy is heading in one direction, the Reserve Bank in the other, and Australians are being caught in between.
1: Finance Minister Katie Gallagher বলেছেন, National Disability Insurance Scheme বা NDIS এবং Private Health Insurance Rebate ছাড়াও প্রতিটি সরকারি খাতেই সাশ্রয়ের সুযোগ চিহ্নিত করা হয়েছে।
3: The budget will also include $2.7 billion in savings in 29-30 from reduced spending on external labour and non-wage spending like travel and property, hospitality across the APS. And it'll also have significant savings from unallocated funding across a number of departments. It will also include reprioritisation within defence, which the DPM has taken you through, and also an effort around reducing fraud and non-compliance across MBS and PBS. And so just, I guess, the message I'm saying there is, and I've been asked this in the last few days, is there will be savings across every portfolio. We've looked everywhere for savings.
1: Treasurer Jim Chalmers বলেছেন, জীবনযাত্রার ব্যয় কমানোর পদক্ষেপের অংশ হিসেবে বাজেটে জ্বালানি কর কাটছাট জুনের পর বাড়ানোর কোনো সিদ্ধান্ত থাকবে না।
4: শ্রোতা বন্ধুরা শুনছিলেন এবারের বাজেট নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনটি সহকর্মী শিকদার তাহের আহমেদের পরিবেশনায়। এবার একটি ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আরও প্রতিবেদন ও সাক্ষাৎকার সহ আমাদের অন্যান্য কন্টেন্ট নিয়ে ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন।
1: দ্য উলুরু স্টেটমেন্ট ফ্রম দ্য হার্ট অস্ট্রেলিয়ানদের প্রতি একটি আমন্ত্রণ, সংবিধানে অ্যাবরিজিনাল এবং টরো স্ট্রেট আইল্যান্ডারদের স্বীকৃতির একটি ধাপ। বাংলায় এটি শুনুন এবং পড়ুন sbs.com.au/ulurustatement। চ্যানেল 33 তে দেখুন SBS ফুড, এতে পাবেন সুস্বাদু নাম করা দেশি ও আন্তর্জাতিক নানা খাবারের খোঁজ। SBS ফুড চ্যানেল 33 তে সপ্তাহে প্রতিদিন 24 ঘন্টা। SBS এর পুরস্কার বিজয়ী তথ্যচিত্র ডেডলাইন, দেখুন বিশ্বজুড়ে বিভিন্ন জনগোষ্ঠীর গল্প। ডেডলাইন দেখুন মঙ্গলবার রাত 9:30 SBS এ এবং যে কোনো সময়ে অন ডিমান্ডে। মহান শিক্ষকরা সবসময়ই শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে উপায় খোঁজেন। SBS লার্নে রয়েছে পাঠ্যসূচির সঙ্গে সঙ্গতিপূর্ণ নানা অনলাইন উপকরণ। ভিজিট করুন sbs.com.au/learn।
5: SBS Audio.
6: পছন্দের অনুষ্ঠান শুনতে প্লে চাপুন।
7: SBS Chill.
8: SBS Pop Asia. Non-stop Asian pop.
9: Can you describe that feeling for people who haven't experienced it?
10: SBS Hindi উপলব্ধ করাতা হে।
11: Far from the partisan politics of...
6: সংবাদ শুনুন 60টিরও বেশি ভাষায়। সেই সাথে আপনার প্রিয় সব গান আর দরকারি বিষয়ে দারুণ সব পডকাস্ট রয়েছে। ডাউনলোড করুন SBS Audio অ্যাপ অথবা ভিজিট
5: sbs.com.au/audio।
4: SBS বাংলা শ্রোতাদের আবারও এই পরন্ত বিকেলের শুভেচ্ছা জানিয়ে মেলবোর্ন স্টুডিও থেকে পরিবেশন করছি আজকের অনুষ্ঠানের বাকি অংশ। সাথে আছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল। যারা অনুষ্ঠানটি মিস করবেন তারা পুনরায় শুনতে পাবেন আজ সন্ধ্যা 6টায় SBS 2-তে। আজকের বাকি অনুষ্ঠানে থাকবে আরও কিছু প্রতিবেদন। অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্বে আমরা জানব অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরি, এ সম্পর্কে একটি প্রতিবেদন। থাকবে সাউথ এশিয়া এবং বৈশাখী মেলা নিয়ে একটি মনোজ্ঞ প্রতিবেদন। এছাড়া আমাদের কলকাতার প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় পরিবেশন করবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর। থাকছে জনপ্রিয় কিছু গান সহ অন্যান্য নিয়মিত কন্টেন্ট, নানা আয়োজনে ভরপুর আমাদের আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা,

0: নিশ্চয়ই ভালো লাগছে আমাদের বাংলা অনুষ্ঠান, এক কাপ চা কিংবা কফির সাথে উপভোগ করুন আমাদের অনুষ্ঠানের শেষ পর্যন্ত। এখন শুনবেন অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে একটি প্রতিবেদন। আজকের বিষয়, অস্ট্রেলিয়ার আসন্ন শীত মৌসুমের আগেই কেন ফ্লু ভ্যাকসিন নেওয়া জরুরি।
1: ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস যা সারা বছরই ছড়ায়, তবে শরৎকালে এর সংক্রমণ বাড়তে শুরু করে এবং শীতকালে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। আপনার পরিবার কি এবছরের ফ্লু মৌসুমের জন্য প্রস্তুত? অস্ট্রেলিয়া এক্সপ্লেইন্ডের এই পর্বে আমরা তিনজন ক্লিনিক্যাল বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তারা জানাচ্ছেন কারা গুরুতর অসুস্থতার ঝুঁকিতে আছেন এবং কখন ইনফ্লুয়েঞ্জা টিকা নেওয়া উচিত, এবং সেই সাথে তারা জানাচ্ছেন অস্ট্রেলিয়ার শিশুদের জন্য বর্তমানে কি কি সুচবিহীন বিকল্প পাওয়া যাচ্ছে। মৌসুমি ফ্লু খুবই সাধারণ এবং অত্যন্ত সংক্রামক। বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন, তবে কিছু মানুষ গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিতে বেশি থাকেন। অস্ট্রেলিয়ায় 2025 সাল ছিল রেকর্ড অনুযায়ী সবচেয়ে প্রাণঘাতী ইনফ্লুয়েঞ্জার বছর। সে বছর 1,700 বেশি মানুষের মৃত্যু হয় এই রোগে। সিডনির জেনারেল প্র্যাকটিশনার এবং রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অব জিপিস এর প্রেসিডেন্ট ডক্টর মাইকেল রাইট বলেন, অনেক মানুষই ইনফ্লুয়েঞ্জাকে যথেষ্ট গুরুত্ব দেন না, অথচ এটি নিউমোনিয়া ও শ্বাসকষ্টের মতো জটিলতা সৃষ্টি করতে পারে।
2: So a lot of us think it's just like a cold, but it is a serious condition which kills hundreds of Australians every year. Many thousands of Australians are admitted to hospital with influenza because it's a serious respiratory infection. Sometimes you'll recover quickly, but older Australians and particularly young children and also people with other health conditions like diabetes and asthma are more likely to get lung infections, pneumonia and need to go to hospital.
1: ফ্লুর উপসর্গ সাধারণ ঠান্ডা লাগার তুলনায় বেশি তীব্র এবং দীর্ঘস্থায়ী হয়। এর মধ্যে থাকতে পারে উচ্চ জ্বর, পেশি ও গাঁটে ব্যথা, মাথা ব্যথা এবং গলা ব্যথা। অন্যান্য বাতাসে ছড়ানো রোগের মতো ইনফ্লুয়েঞ্জাও আক্রান্ত ব্যক্তির নাক ও গলার ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। নিয়মিত হাত ধোয়া এবং কাশি বা হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখার মতো ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করলে ফ্লুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে এবং সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করা যায়। তবে ডক্টর রাইট বলেন, নিজেকে এবং অন্যদের সুরক্ষিত রাখার সবচেয়ে কার্যকর উপায় হল প্রতিবছর ফ্লু টিকা নেওয়া।
2: The advantage of getting vaccinated is that you reduce the risk of you getting sick. You actually make sure that you're much less likely to get a serious infection, but you're also less likely to spread the virus to other people. So getting vaccinated is the best thing you can do to protect yourself, your family, and also your community.
1: যাদের ইনফ্লুয়েঞ্জায় গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি, তাদের মধ্যে রয়েছে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত মানুষ। তবে সুস্থ স্বাভাবিক মানুষেরও গুরুতর অসুস্থতা হতে পারে। অস্ট্রেলিয়ান সরকার সুপারিশ করে যে 6 মাস বা তার বেশি বয়সী প্রত্যেকেরই প্রতিবছর ফ্লু টিকা নেওয়া উচিত। যোগ্য ব্যক্তিদের জন্য এই টিকা বিনামূল্যে দেয়া হয়। অস্ট্রেলিয়ান সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল ডক্টর স্টেফানি উইলিয়ামস বিস্তারিত জানান,
3: We recommend everybody over the age of 6 months gets a flu vaccine every year. And there are some groups of people for whom that vaccine is provided free under the National Immunisation Program. And they include children aged 6 months to 5 years, adults aged 65 and over, pregnant people, Aboriginal and Torres Strait Islander individuals aged 6 months and over, and a group of people with some specific medical conditions.
1: আপনি কোথায় থাকেন এবং কোথায় কাজ করেন তার উপর নির্ভর করে আপনার স্টেট বা টেরিটরি সরকার কিংবা কর্মস্থল থেকেও বিনামূল্যে ফ্লু টিকা দেওয়া হতে পারে। ফ্লু টিকা নেওয়ার জন্য বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে।
3: You can get a flu shot in many healthcare settings, including your local doctor, local council immunisation clinic, community health centres, Aboriginal health services and some pharmacies across Australia. And depending on state and territory arrangements, that may include

0: food in some hospitals as well.
1: Dr. Williams aro bolen apni sthaniyo doctor council immunization clinic community health center aboriginal স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং অস্ট্রেলিয়ার কিছু ফার্মেসি থেকে ফ্লু টিকা নিতে পারেন। 2 থেকে 17 বছর বয়সী শিশুরা এখন সুচবিহীন ফ্লু টিকাও নিতে পারে। নাকের মাধ্যমে দেওয়া এই ফ্লু ভ্যাকসিন 2026 সালে অস্ট্রেলিয়ায় চালু হয়। তবে এটি কানাডা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে বহু বছর ধরে নিরাপদভাবে ব্যবহৃত হচ্ছে। এটি অস্ট্রেলিয়া জুড়ে ব্যক্তিগতভাবে পাওয়া যায় আর কিছু স্টেটে 2-3 বছর বয়সী ও প্রি স্কুল শিশুদের জন্য বিনামূল্যে দেওয়া হচ্ছে। আপনার এলাকায় স্টেট অর্থায়িত কোনো কর্মসূচি আছে কিনা তা জেনে নিন। ডক্টর রাইট বলেন, সুচবিহীন এই বিকল্পটি পরিবারগুলোর জন্য দারুণ সুখবর।
2: This vaccine has been used for a number of years, particularly in the UK, Italy, Spain, Sweden, Finland, and so it's now in Australia. And so it's a nasal spray being made available in some states for free for children between the ages of 2 and 5. And we know that kids at that age don't really like having injections. And also their parents are less likely to bring them in because no one at that age really likes a needle.
1: বছরে যে কোনো সময় ফ্লু হতে পারে, তবে শীতকালে ভাইরাসের প্রকোপ বাড়ে। অস্ট্রেলিয়ার বেশিরভাগ এলাকায় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ সর্বোচ্চ থাকে। মৌসুম শুরুর 3 থেকে 4 মাস আগে টিকা নিলে সর্বোচ্চ সুরক্ষা পাওয়া যায়। তবে ভ্রমণের পরিকল্পনা থাকলে দেরিতে হলেও টিকা নেওয়া ভালো।
3: The optimal timing of protection is about 3 to 4 months. That's why we recommend autumn to start or winter months for people to get influenza vaccines. When they come into the market around April, May, and when it's convenient or they're available through workplaces, that's the best time to get vaccinated. Particularly for people who are traveling, I think it's good to get vaccinated 2 to 3 weeks before you're traveling, because we know it takes about 3 weeks for your immune system to be at the peak of your response.
1: Sydney বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও বৈশ্বিক স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডক্টর মেরু শীল ব্যাখ্যা করেন যে সর্বোচ্চ সুরক্ষা সাধারণত 3 থেকে 4 মাস স্থায়ী হয়। তাই আমরা শরৎকাল থেকে শীতের শুরু পর্যন্ত টিকা নেয়ার পরামর্শ দেই। এপ্রিল বা মে মাসে যখন টিকা সহজলভ্য হয় বা কর্মস্থলের মাধ্যমে দেয়া হয় তখনই টিকা নেওয়া সবচেয়ে ভালো। প্রতিবছর কমিউনিটিতে যে ধরনের ভাইরাস বেশি ছড়ায় তার উপর ভিত্তি করে ফ্লু টিকার গঠন পরিবর্তন করা হয়। এ কারণেই প্রতিবছর নতুন করে ফ্লু টিকা নিতে হয়। 6 জনের মধ্যে 1 জনেরও কম মানুষের টিকা নেয়ার পর জ্বর, ক্লান্তি বা শরীর ব্যথার মতো সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যা সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে সেরে যায়। তবে ডাক্তার শীল বলেন, গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়া খুবই বিরল।
3: All vaccines tend to have some common side effects like pain and swelling, redness, all of those things that you get after a needle, or it can lead to some mild fever which will often resolve by itself. Very, very rarely, there are some side effects like getting a severe allergic reaction. And that's why often when you get the vaccine, the doctor or the pharmacist will ask you to wait for 15 to 20 minutes. Because if there's going to be a reaction that soon after in that window, that might happen.
1: অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা টিকা পাওয়া যায়। আপনার বয়স ও স্বাস্থ্যগত চাহিদা অনুযায়ী কোন টিকাটি সবচেয়ে উপযুক্ত সে বিষয়ে আপনার ডাক্তার পরামর্শ দিতে পারেন। সবশেষে ডক্টর রাইট বলেন, ফ্লু টিকা নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকে তাহলে অবশ্যই আপনার জিপির সঙ্গে কথা বলুন।
2: Have a chat with your GP because there's a range of flu vaccines, some for people over 65, some for younger people. If you do have any concerns or worries why you might not want to have the vaccine, your GP should be able to explain if the vaccine's right for you.
1: অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন পর্ব থেকে এই ফিচারটি গ্রন্থনা করেছেন জয়ী টমাইডু এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম। শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার একটি গান শোনার সময়। শোনা যাক একটি জমজমাট রোমান্টিক গান শিল্পী আরজিন কামালের কণ্ঠে।

0: শুনছিলেন শিল্পী আরজিন কামালের কণ্ঠে এই দারুণ জমজমাট রোমান্টিক গানটি। শ্রোতা বন্ধুরা, এবার একটি বিরতি নিচ্ছি। বিরতির পর থাকবে বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর। শোনার আমন্ত্রণ রইল।
1: SBS South Asian brings you closer to South Asia. News in 10 languages, the SBS Spice podcast, and the hottest tracks on SBS South Asian radio. There is so much to explore. Check it out now on the SBS audio app or website.
2: চোখ রাখুন SBS TV এবং রেডিও চ্যানেলগুলোতে। এখন কি হচ্ছে ও সামনে কি আসছে? ভিজিট করুন sbs.com.au/guide. SBS ওয়ার্ল্ড মুভিতে দেখুন বিশ্বের বিভিন্ন দেশের গল্পগুলো প্রতিদিন বিনামূল্যে 24 ঘন্টা চ্যানেল 32 কিংবা স্ট্রিম করুন SBS অন ডিমান্ডে। SBS নিউজ ইন ডেপথ পডকাস্ট, জাতীয় এবং আন্তর্জাতিক খবর যা আপনার জন্য গুরুত্বপূর্ণ। SBS নিউজ ইন ডেপথ শুনুন আপনার প্রিয় পডকাস্ট অ্যাপে কিংবা ভিজিট করুন sbs.com.au/audio. SBS বাংলা উপভোগ করছেন তো? আমাদের ফেসবুক পেজে আলোচনায় যোগ দিন, আমাদেরকে লাইক দিন এবং আপনার মতামত জানান ফেসবুকে SBS বাংলায়। আন্তর্জাতিক তথ্যচিত্র থেকে ধ্রুপদী কাল্ট ফিল্ম, বিশ্বের সেরা ড্রামা থেকে দম ফাটানো কমেডি, SBS ভয়েসল্যান্ড দেখুন চ্যানেল 31।
0: বাংলা বিরতির পর আবারও আপনাদের সঙ্গে। মেলবোর্ন স্টুডিও থেকে রয়েছি আমি শাহান আলম। আজ সোমবার 11 মে 2026 সাল।

0: আজকের অনুষ্ঠানটি পুনরায় প্রচারিত হবে আজ সন্ধ্যা ছটায় এসবিএস টুতে। এখন শুনবেন বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর, পরিবেশন করছেন আমাদের কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায়।
1: এসবিএস বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিকতম খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের একটি যুদ্ধ শেষ হয়েছে, এখন আরেকটা যুদ্ধ শুরু হয়েছে, সেটা হলো আমরা মানুষকে যে কথা দিয়েছিলাম তার বাস্তবায়ন করা। এই সময় তিনি সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতায় চেয়েছেন। রাজধানী ঢাকার ফার্ম গেটে সবার আগে বাংলাদেশ স্লোগানকে ধারণ করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের সঙ্গে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দলের সমর্থন এবং সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না, তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের নতুন সংগ্রামে নামতে হবে।
2: আমরা মানুষকে বলেছিলাম যে আমরা সুশাসন দেব, মানুষকে আমরা বলেছিলাম যে আমরা একটি দেশ তৈরি করতে চাই যেই দেশে শিক্ষার্থী একটি সুন্দর শিক্ষার পরিবেশ পাবে। আমরা মানুষকে বলেছিলাম আমরা একটি দেশ তৈরি করতে চাই যেখানে নারী পুরুষ শিশু সকলে নিরাপদে রাস্তায় চলতে পারবে। আমরা মানুষকে যখন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের উপরে যেরকম অত্যাচার নির্যাতন হচ্ছে, যেরকম গুম খুনের শিকার হচ্ছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আমরা চাই দেশে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি হোক যেখানে আমরা ডিবেট করব, কথা বলব, কিন্তু এরকম পরিস্থিতি আমরা তৈরি হতে দেব না।
1: তিস্তা প্রকল্প নিয়ে চীনের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। নদীতে সেচ প্রকল্প বাস্তবায়িত করতে বেজিং এর সঙ্গে আলোচনা চালাচ্ছে ঢাকা। প্রসঙ্গত, তারেক রহমানের বিএনপি ক্ষমতায় আসার আড়াই মাসের মাথায় প্রথমবার চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই সফরে দুদেশের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে তিস্তা প্রকল্পের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত করার বার্তা দেওয়ার পাশাপাশি তিস্তা নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠকে দুদেশ পরস্পরের স্বার্থ রক্ষায় কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পাঁচটি নীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতায় সম্মত হয়েছে দুই দেশ। তবে এই সফরে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অফ তিস্তা রিভার প্রজেক্ট। উল্লেখ্য, 2016 সালের সমীক্ষার মাধ্যমে এর প্রাথমিক কাজ শুরু হয়। 2023 সালে একটি রিপোর্ট তৈরি করা হয়। এই প্রকল্পের মধ্যে রয়েছে 102 কিলোমিটার নদী খনন করে তিস্তার গভীরতা বৃদ্ধি, নদীর দুপাশে

0: Geico knows there's a home you and a road you. Right now you're hearing home you. She's not in an RV. She's at home, feeling out of breath from a spin class.
1: And one, and two, and three, and four, and seven.
0: Meanwhile, road you can breathe easy in an RV with 24/7 claim support from Geico's insurance specialists. So the only thing she's counting is highways.
2: Okay, we can take the one to the five to Route 66. Perfect.
0: It feels good to be a road you. It feels good to Geico.
3: খাবার দাবার কিছু ট্রাই করেছেন?
4: খাবার দাবার ট্রাই করেছি, আর আজকে আমার এখানে মূলত আসা হচ্ছে অনুষ্ঠানে বাজানোর জন্য।
3: কি বাজাবেন?
4: আমি ড্রামস বাজাবো, আমার ব্যান্ড উঠবে। আমাদের ব্যান্ড হচ্ছে স্যাম আর এফিন অ্যানাকোস্টিক্স। যেটা
5: মেলবোর্নের দুই বাংলার কবিতা আবৃত্তি সংগঠন কবিতায়নের একজন আবৃত্তিকার উলফাত জাহান বাংলাভাষী কমিউনিটির প্রতি বার্তা দিয়ে তিনি বলেন, আমরা অভিবাসী, দেশ ছেড়ে অনেক দূরে এসেছি, আমরা যেন আমাদের নতুন প্রজন্মের কাছে নিজ সংস্কৃতি পৌঁছে দেয়।
6: আমরা এখানে মেলবোর্নে দুই বাংলা মিলে যে আবৃত্তির সংগঠন কবিতায়ন, কবিতায়নের থেকে আমরা এসেছি। একটু আগেই আমাদের পারফরমেন্স শেষ হয়ে গেল, খুবই ভালো লাগছে এখানে আজকে। এবং মানে ফেডারেশন স্কোয়ারে অন্য সময় অন্যান্য বছর হয় মেলা, এবারে একদম সেন্টার পয়েন্টে হচ্ছে।
5: কথা হয় অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জের কর্ণধার জায়েদি সজীবের সাথে। তিনি বলেন, সাউথ এশিয়ার সব দেশ ও ভাষাভিত্তিক সংস্কৃতিতে এই বৈশাখ মাসেই নববর্ষ শুরু হয়, যার গোড়াপত্তন ঘটে সম্রাট আকবরের সময়। তিনি বলেন, বাংলার নববর্ষ একমাত্র বড় ইভেন্ট যাকে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি।
4: আচ্ছা, এই অনুষ্ঠানটা তো আসলে আমাদের সাউথ এশিয়ান সবগুলি কান্ট্রি বিভিন্নভাবে সেলিব্রেট করে থাকে। এটা মূলত শুরু হয়েছে সম্রাট আকবরের সময় থেকে। সো এটা আসলে আমাদের মানে সাউথ এশিয়ান সব দেশেই এটা সেলিব্রেট করে। মূলত আমাদের বাঙালি কমিউনিটি সবচেয়ে বেশি রক্তরক্তে ঢুকে আছে আমাদের। হ্যাঁ, এবং এটা একমাত্র বড় ইভেন্ট যেখানে আমরা সেকুলার ইভেন্ট বলতে পারি, যেটা কোনো ধর্ম মত নির্বিশেষে আমরা উদযাপন করি। এবং এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যালেন্ডারকে ফলো করে আজকের দিনটা হচ্ছে আমাদের নতুন বছরকে স্বাগত জানানোর সময়। তো সবাইকে শুভ নববর্ষের জন্য ধন্যবাদ শাহান ভাই, আপনাকে অলওয়েজ আমাদের সাথে থাকার জন্য।
5: অনুষ্ঠানের এক পর্যায়ে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা, যেখানে নানা ধরনের মুখোশ ও আঁকা চিত্র নিয়ে এবং ঢোলের বাদ্যের তালে তালে শিশু কিশোর তরুণদের সাথে যোগ দেন নারী পুরুষরা। শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে পুরো ফেডারেশন স্কোয়ার জুড়ে। রাত ১০টায় উৎসব শেষ হয় জমকালো আতশবাজির মধ্য দিয়ে। মেলবোর্নের সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল নিয়ে প্রতিবেদনটি পরিবেশন করলাম আমি, শাহান আলম।
7: শ্রোতা বন্ধুরা, প্রতিবেদন শেষে এবার আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবেন শিল্পী বাপ্পা মজুমদারের কণ্ঠে আরও একটি রোমান্টিক গান। তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানের সময়সূচি। আমাদের অনুষ্ঠান শোনা যাবে প্রতি সোম ও বৃহস্পতিবার বিকেল ৩টায় সাউথ SBS সাউথ এশিয়ানে লাইভ। আর পূর্ণ সময়সূচিতেও আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারবেন প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টায় SBS টুতে। অনুষ্ঠান সম্পর্কে আরও জানতে ক্লিক করুন sbs.com.au/bangla। আমাদের লাইক দিন SBS বাংলার ফেসবুক পেজে। শ্রোতা বন্ধুরা, সামনের দিনগুলো আপনাদের ভালো কাটুক। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠানে শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি, শাহান আলম। শুভরাত্রি।